0: থাকে ও আইলে কুকর্মা করদা মলাই হুনে জানস শর্মা এ মলায়ে কোছু মহাজুর লাই পছু শরীর কনিও গনায়ে
1: একাই গুঞ্জ পুরুষ মাতারা পনি হুনছেন কি পাগল শরীর आशै गुण भई काम नारी हरुले रोपुन हरे के गरी